0: ว่าเราตัวผนซ้อมแล้วก็มันกิ้งลายของสองไฟมันตอนแรกพอดาบาจิกสำหรับฝนนายใหญ่
1: নাই আকাশবাণী ইটানগর ডিব্রুগর মিডিয়াম ওয়েভস সি পাক সি সিপসি চমসি মিটার্স হোক পাক চেচি ভা কিলো হার্টস মাই নাই চলাং খামতাই খামতি হাওনে কোমায় মানে ওয়ান ক্যা সিপ দে লংনি পি তৈ সং হিং পাক সাউ তু নাই ইংরাজি পি মাই সং হিং সাউ হুক কৌ খামলুক নাং প্রিয়া লং ফয় মাই হানে থম তিখা প্রাইম মিনিস্টার হিচি নরেন্দ্র মোদি নাই কচম হং চা ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন নাই হং আন স্বচ্ছ ভারত অভিযান মিশন সং চুম ওয়ালম খানসাম মিশন নাই খুন হং খানতানু নামহ মু হাসিব এট প্রগতি মিটিং নিউ দিল্লি মাই মিস্টার নরেন্দ্র মোদি স্টেট তংলাই মং হাওনা মাই হংকন খেনমা নামহ স্টেট গভর্নর লুটেনেন্ট জেনারেল কেটি পরনায়ক মু যুবা সঙ্গম প্রোগ্রাম নল এক ভারত শ্রেষ্ঠ ভারত লুকনপা লোকভবন নেয়া ইটানগর ওয়ান মঙ্গা মাই তং পার্টিসিপেটিং স্টুডেন্টস লুক মং উত্তর প্রদেশ খানসম নর্থ ইস্টার্ন রিজন ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি খাওমাই মন খামকন মা নামহ অ্যাডমিনিস্ট্রেশন খাও নেয়াতি ইটানগর ক্যাপিটাল রিজন মাই